পড়িছে। আইবাকাল নামাঙ্কনপত্র দাখল হবার সহিত যাঞ্চ আউ সঞ্জর পাঁচ বজে তক বৈধ প্রার্থী তালিকা বাহারবা। পার্বণ ঋতুকে নজর রাখি করে রাইজে বেআইন নিশা আউ অপরাধিক কারবার রোকবার লাগি রাজ্য অবকারী বিভাগ তরফ গোটে খাস চড়াও অভিযান মূল হবা। এই অভিযান আইবা 10 তারিখ মূল হয়েকরি 31 তারিখ তক চলবা। এটাকে নেকরি সব জেলার অবকারী অধীক্ষক মানক আভাসী জরিয়া গোটে বৈঠক হয়েছে। বৈঠকটি বিভাগীয় মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন স্বতন্ত্র চড়াও অভিযানকে জোরদার করবারকে সম্পূ নির্দেশ দিয়েছেন। এতার সহিতে আদালতন অপরাধী মানক বিরুদ্ধে কড়া দণ্ডবিধান লাগি মজবুত প্রমাণ সংগ্রহ করবারকে মন্ত্রী পরামর্শ দিয়েছেন। রাজ্য সরকার সামাজিক আউ শিক্ষাগত ভাবে পছুয়া বর্গ এসিবিসিঙ্ক লাগি গোটে আয়োগ গঠন করেছেন। রাজ্য সরকারকর অনুসূচিত জনজাতি আউ অনুসূচিত জাতি উন্নয়ন সংখ্যালঘু আউ পছুয়া বর্গ কল্যাণ বিভাগ তরফ ই বাবদ গোটে বিজ্ঞপ্তি বাহারিছে। ওড়িশা হাইকোর্টর অবসরপ্রাপ্ত বিচারপতি জষ্টিস প্রমথ পট্টনায়ক ই আয়োগর অধ্যক্ষ অছন। রাজ্যর গাঁ এলাকা আউ পৌরাঞ্চল নথিবা স্থানীয় স্বায়ত্ত শাসন সংস্থামানকে সেই এলাকার মোট লোকসংখ্যা তুলনাতি এসিবিসি মানকর সংখ্যার অনুপাত বাবদে অনুধান করবে। ভুবনেশ্বর কৃষি ভবনঠানে শ্রম আউ কর্মচারী রাজ্য বীমা বিভাগ অধীনে থিবা কারখানা আউ বাষ্পিত মন্ত্রণালয় তরফ সুরক্ষিত শিল্প সুদৃঢ় ওড়িশা প্রযুক্তি নবসৃজন আউ শিল্প সুরক্ষাতি উৎকর্ষ কর্মশালা উদযাপিত হয়েছে। এতে মুখ্য শাসন সচিব অনুগর্গ যোগ দিয়ে শিল্প সুরক্ষাকে শিল্প সংস্থা আউ অনুপালন অধিকারী মানে সবুনু অয়েতকা প্রাথমিকতা দৌন বলে কহিছন। কার্যক্রমটি বিভাগীয় প্রমুখ সচিব ডোড়া ভেঙ্কটস্বামী শিল্প সুরক্ষা মানদণ্ড উপরে আলোচনা করেছিলেন। ভুবনেশ্বর লোকসভা ভবন রাজ্য সংকট গোষ্ঠীর বৈঠক হয়েছে। এতে মুখ্য শাসন সচিব অনুগর্গ অধ্যক্ষতা করে করে রাসায়নিক দুর্ঘটনা লাগি আঘর প্রস্তুতি তুর্তি মোকাবিলা আউ সাঙ্গে সাঙ্গে কার্যানুষ্ঠান উপরে জোর দিয়েছেন। আগুয়া বিপদ চিহ্নট করবার আউ খাস সুরক্ষা অডিট করবারকে বিভাগীয় অধিকারীমানকু শ্রীমতী গর্গ নির্দেশ দিয়েছেন। সে কহিছেন শিল্প বিকাশ সহিতে সুরক্ষা ব্যবস্থাকে কড়াকড়ি করবারকে হবা। নিয়মিত মকড্রিল সুরক্ষা অডিট আউ তথ্যভিত্তিক আকলনকে অয়েতকা প্রভাবশীল করবারটা জরুরি আয়। চক্ষুরোগ আউ দৃষ্টিশক্তিজনিত সমস্যার প্রতিরোধ আউ প্রতিকার লাগি লোকমানকর ভিতরে সচেতনতা সৃষ্টি করবার উদ্দেশ্যে আজ বিশ্ব দৃষ্টি দিবস পালন করাছে। ফি বছর অক্টোবর মাস 2 নম্বর গুরুবার দিন ই দিবস পালন করাইছি। দৃষ্টি দোষ থাকা লোকে চক্ষু পরীক্ষা করে করি সবুবেলে চশমা ব্যবহার করবারকে স্বাস্থ্য আউ পরিবার কল্যাণ বিভাগ তরফ সচেতন করাইছে। নুয়াপড়া জেলার মহাবিদ্যালয়মানঙ্কু ছাত্র সংসদ নির্বাচনর প্রস্তুতি আউ আইন শৃঙ্খলা ব্যবস্থা বাবদে গোটে সমন্বয় বৈঠক জেলাপাল মধুসূদন দাসকর অধ্যক্ষতাতে হয়েছে। বৈঠকটি জেলাপাল ছাত্র সংসদ নির্বাচনকে নিরপেক্ষ শৃঙ্খলিত আউ শান্তিপূর্ণভাবে সারবারকে জোর দিয়েছেন। মহাবিদ্যালয় পরিচ্ছন্ন কেনসি প্রকার হিংসা গণ্ডগোল যেন্তা নাই হেবা সেথিলাগি পুলিশ অধিকারীমানে ধ্যান দেবারকে শ্রী দাস নির্দেশ দিয়েছেন। 2026 বছর লাগি রসায়ন বিজ্ঞানী নোবেল পুরস্কার পাইবারকে দুই রসায়ন বিজ্ঞানী ফ্রান্সর হেনরি ডি কাগান আউ জাপানর কেনসো সোয়াই মনোনীত হয়েছেন। জৈব সংশ্লেষণটি ঐরেক্ষিক প্রভাবর আবিষ্কার আউ চিরাণ অণুর রহস্য উপরে গুরুত্বপূর্ণ গবেষণা লাগি তাঁকু ই বছর নোবেল পুরস্কার দেবারকে ঘোষণা করাইছে। এছনির আঞ্চলিক খবর শেষ হল। আরবেলার আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7 বাজে 2 মিনিট থি। জুহার।

শ্রোতাবন্ধু নমস্কার, আজির কার্যক্রমক আপনার স্বাগত। শ্রোতাবন্ধু, আজ বিশ্বদৃষ্টি দিবস। প্রতিবর্ষ অক্টোবর মাসর দ্বিতীয় গুরুবার সমগ্র বিশ্বরে বিশ্বদৃষ্টি দিবস ভাবে পালন করা যায়। আজির দিনটি আমীবনর সবুঠার মূল্যবান উপহার, আমার আখি এবং দৃষ্টিশক্তির সুরক্ষাপ্রাই সচেতনতা সৃষ্টি করবার এক বিশেষ দিন। সেইপাই আজর আমার কথাটি গীতটি কার্যক্রমর বিষয়বস্তু হি আমি রাখিছু এই বিশ্ব দৃষ্টি দিবসকু, এবং সেই আখি চক্ষু নয়ন নেত্র নজর তাহারি উপরে গীত। তাহলে আসন্তু কার্যক্রমকু আরম্ভ করিবা, শুনিবা সেই আখি উপরে প্রথম গীতটি।

শ্রোতাবন্ধু আপনার জানন্তি কি এই বিশ্বদৃষ্টি দিবসর আরম্ভ কেবে হয়েছিল তাহলে জানিবা। এই অভিযানের আরম্ভ প্রথমে লায়ন্স ক্লব আন্তর্জাতীয় সংগঠনের সাইট ফাস্ট কার্যক্রম মাধ্যমে 1998 মশিয়া অক্টোবর মাস 8 তারিখে করা যাইছিল। পরবর্তী সময়ের এখন বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO এবং ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস IAPB র ভিজন 2020 অভিযান সহ যোড়া গলা। সেবেঠারু প্রতিবর্ষ এই দিবস বিশ্বস্তরে পালিত হয়ে আসুছে। এহা বিষয়ে তো জানিলে আমার প্রথম গীতটি তো আখি অভিনয় করুচি কহুতলা। কার্যক্রমের এই গীতটি কোন কহুচি আখি বিষয়ে জানিবা আসন্তু শুনি।

শ্রোতাবন্ধু, চক্ষুকু কেবল আরাম দেলে চলিবনি, নিয়মিত এহার পরীক্ষা করাইবা বি আবশ্যকতা রয়েছে। অনেক সময়রে মোতিয়াবিন্দু বা গ্লুকোমা ভলি রোগ ধীরে ধীরে দৃষ্টিশক্তি ছড়াই নেইথায়। বর্ষকু অন্তত পক্ষে সেইথিপাই থরে নিজর চক্ষু পরীক্ষা করাইবা উচিত, বিশেষ করে মধুমেহ রোগী মানে নিজ আখি প্রতি অধিক সতর্ক রহিবা আবশ্যক। মনে রাখন্তু, সঠিক সময়রে চিকিৎসা কলে অন্ধত্বরু রক্ষা মিলিপারিব। এই কথা সহিত পুনি কার্যক্রমরে সেই আখি উপরে পর্যবেসিত গীতটিয়ে।

শ্রোতা বন্ধু, প্রতিবর্ষ বিশ্ব দৃষ্টি দিবস এক স্বতন্ত্র বিষয়বস্তুকে নিয়ে পালন করা যায়, যা বিশেষ করে শিশু এবং কার্যরত ব্যক্তি মানক আখির সুরক্ষা উপরে জোর দিয়ে থাকে। লভ ইওর আইজ, অর্থাৎ নিজ আখিকে ভালো পাঁতু এবং এর যত্ন নিয়ন্তু। এবর্ষর বিষয়বস্তু, যদি আমি নিজ আখিকে ভালো পাইবা তবে হি সারা দুনিয়াকে সুন্দর ভাবে দেখিপারিবা। এতে সহিত কার্যক্রমরে পুনি গোটি গীত।

শ্রোতা বন্ধু, বিশ্ব দৃষ্টি দিবসরে মনে রাখন্তু, সচেতনতা কেবল আজি গোটিয়ে দিন পাই নহে, বরং সারা জীবন পাই। আসন্তু আজি শপথ নেবা, আমি নিজ আখির যত্ন নেবা, অন্যমানকু সচেতন করিবা, এবং কেবল আমাদেশর নহে, সারা বিশ্বর অন্ধত্ব দূর করিবারে সহযোগ করিবা। এতে সহিত কার্যক্রমর শেষ গীতটি।

এথরের সিনেমা বলিদান কণ্ঠে দিয়েছেন বাণী জয়রাম, গীত রচনা ও সঙ্গীত নির্দেশনা প্রফুল্ল করা।

0: আপনার 4800 রিওয়ার্ড পয়েন্টস আজি হি এক্সপায়ার হৈ যাব এবে রিডিম করে নিয়ন্তু
1: আরে ওয়া মোর এতে পয়েন্টস কেমিতি আসলা
2: বাস ইমটি পচারন্তু ওয়াই রিওয়ার্ড পয়েন্ট রো নারে আসিতিবা কোনসি অজনা লিংক রে ক্লিক করিবা পূর্বরু টিকে ভাবন্তু গটিয়ে ওয়াই আপনাকু ঠকেই রু বঞ্চাই পারে সবুবেলে পচারন্তু WHY কহুচন্তি SBI রো ক্যাপ্টেন ওয়াই আপনকর সাইবার রক্ষক
3: কার্যক্রম রো শেষতি সোনাপঞ্জুরি সিনেমানু শুনুনি গীত কণ্ঠ দেইছন কবিতা কৃষ্ণমূর্তি আওর প্রশান্ত গীত রচনা শীর্ষানন্দ দাস কানুনগো সঙ্গীত নির্দেশনা অমরেন্দ্র মহান্তি।

0: আপনার 4800 রিওয়ার্ড পয়েন্টস আজি হি এক্সপায়ার হৈ যাব এবে রিডিম করে নিয়ন্তু
1: আরে ওয়া মোর এতে পয়েন্টস কেমিতে আসলা
2: বাস এমটি পচারন্তু ওয়াই রিওয়ার্ড পয়েন্টর নারে আসিতিবা কোনসি অজনা লিংক রে ক্লিক করিবা পূর্বরু টিকে ভাবন্তু গটিয়ে ওয়াই আপনাকু ঠকেইরু বঞ্চাই পারে সবুবেলে পচারন্তু WHY কহুচন্তি SBI র ক্যাপ্টেন ওয়াই আপনকর সাইবার রক্ষক
3: আপন মানে শুনুছন গুটে হিন্দি সিনেমা গীতর কার্যক্রম এতে শুনুছন মৌসম সিনেমার কতটা গীত গীত মানুষ রচনা করেছেন ইরশাদ কামিল আর সঙ্গীত থি সজাইছেন প্রীতম এই গীতকে গাইছেন সাহিত মাল্যা।

0: বিত আচার কা আদান লাচার আর অনামো হাগি শিখরার ধীরে ধীরে ধীরে ধীরে তাম চাষ কামচার আর একানে কিরি তামে জিয়াবন আগলি আগলি হর হু কথান ভাবচার আর তামে জীবন ধারাব ধন্যে ধীরে ধীরে কিরি ইয়া এত্যা আর বারচা আউ যদি হন্যে নাম বত হলে ভিন ভিন প্রকার সম্প্রদায় আতলনার নে একা একা কঠানুর আচার আবড়ার অন্ডা তামে কঠানটা মাঞ্জা আউ আকুন তেঙ্গা খাতির কিছি যে নামে উড়িষা কথান যদি নাম বিচার গে হত হলে উড়িষা নু 62 প্রকার আদিবাসী আতলনার বলিকি লেখা খাতির কিছি আদাত স্বীকৃতিপ্রাপ্ত বলিকি তেঙ্গা খাতরালি হন্যতা ভিন ভিন আদিবাসী গুঠিয়ার আতলনার আউ হন্যে এরথ হলে নে হারবু নু রালিয়ার হারবু সঙ্গে বেচালিয়ার হারবু সঙ্গে আলখালিয়ার হারবু সঙ্গে তাম অনাম ওহালিয়ার আবড়ারিন আদিবাসীরু তা আবড়ার আধুনিক সভ্যতাদ এন্দেদ আও কাথামন ভলকিরি আহাগে লাগান তামে কেতনি কেতি উল্লা লাগিয়া কের কিছি যাহা বি মান্না ধীরে ধীরে ধীরে ধীরে আবড়ার নামে মুখ্য স্রোতকে বারাল নারিন হলে তামে জীবন জীবিকানু যাহা বি তাম ব্যবহার নানালিয়ার তামে যাহা চালি চলনি রাচা তামে যাহা সংস্কৃতি রাচা তামে যাহা ভাষা আদাদ ভি ধীরে ধীরে চালরতি বালার লিয়া হলে এরা খাতরালি যে যেতকি যেতকি নাম আধুনিক সভ্যতা বন গ্রহণ নানাল দাত হেতকি হেতকি নামে সংস্কৃতি বোধ নামে চালি চলনি বোধ হন্যে পাছিলি রাকালি লেখা লাগালি তা যাহা বি মান্না আকুন তক বি আর্গি মুজরা আকুন যদি নাম যেতে চাহ থালে ই নামে ভাষা সংস্কৃতি নামে পরম্পরা বন আগলি হুয়া অঙ্গত আউ ই কথা বন খালি নাম বুলি মাল্লা সরকার ভি আখা যে অন্টা জনমঙ্গল রাষ্ট্র নু যেতেরগে সংস্কৃতি বন সম্মান চিনা কথা যেতেরগে ভাষা বন ঠিক হিসাব নু বাঁচাবাগে লাগান চেষ্টা নানা কথা তা যেতকি ভি আদিবাসী ভাষা আতলি আন্নন্তা কেতেটা ভাষা আবন একানিকিরি আলার আহর অন্টা পিঢ়িন্তি আরুন্টা পিঢ়িগে ক আ কথান চিন্তা নানিকিরি ই নামে আদিবাসী ভাষা নু ভি স্কুল নু একানে পড়তা মানো আ কথান চিন্তা নানচার আউ স্কুল গে লাগান ভিন ভিন যেন আদিবাসী ভাষা আতলি একানে আদান পাড়তর আর একানে আবড়ারিন সামিল কামর ই কথান চিন্তা নানিকিরি অন্টা পদক্ষেপ ভি অন্টা সামিয়ানু হওয়া খাতরা আর নামে হন্যে এর থালে নামে এই সম্বলপুর জেলা নামে আদিবাসী বহুত আদিবাসী আতলনার কিষান মুন্ডা উরাম খড়িয়া ইনহেকি নিন্দকানার ফির বি জহকিরি নামে কুণার কুণা সম্প্রদায় যেন কিষান ওয়ালদাত ই ভাষাভাষী তা আলার জহ টিকি আতলনার আদগে লাগান ই নামে সম্বলপুর জেলানু কুণা ভাষাতে ভি পাঠ পড়াগে লাগান অন্টা যোজনা নাঞ্জার হলে একানিকিরি পাঠ পাঠতর একানিকিরি আবড়ারিন সামিল কামর কুণা হাতদারিন গুঠি আর একা বহি বন পাঠতর বহি একানে লেখা মানো আ বাবদন যেত চিন্তা নানা খাতরা হু বাকেন অন্টা কমিটি কামিকিরি সরকার যাহা পদক্ষেপ অচকিচা হু সামিয়ানু যেন আজ্ঞাঘার সিধা সলক অন্টা জড়িত মঞ্চার আর একানে বহি লেখা খাতর আর একানে নামে এই কুণা হাত দুগু অচুর পাড়া আঙ্গর আ কথামন চিন্তা নাঞ্জার আর বহি লেখা মূলি মাঞ্জা আর বহি ভি লেখা খাতরা তা একানে কানে আবদ মাঞ্জা যে আ কথামন আহাগে লাগান ইন্না আকাশবাণী তার্তি এম মেহকাদাম রবিনারায়ণ মির্ধা আজ্ঞা ঘারি তাম তামে সমিয়ানু জেলা শিক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেন সম্বলপুর নু আতলি কা দেবগড় নু রাচা কা সোহেলানু আসান ভি তাম নালকু নাঞ্জকানার প্রিন্সিপাল হিসাব নু তামে কার্যদক্ষতা প্রতিপাদন নাঞ্জকানার তা হু সামিয়ানু তাম ভি ই যেন কুণু ভাষানু লেখাপড়া মাঞ্জা সিধা সলক তাম ভি জড়িত রাচার তা একানে একানে আদাদ মাঞ্জারু একানে কিরি বহি লেখা খাতরারু আকুন নামে হাদ্দু বচুর পড়ালনার আ কথাবন আলোচনা নানত আর এম মেহকাদাম ইন্না তাম আকুন নামে ই কার্যক্রম নু উপস্থিত আতলার তা বারা তামে কানে দ্বিপদ কাছে নেখরত ই বাবদ নু তাম এঁদির বানলার আর একানে কিরি ই কথাবদ নামে কুণু ভাষাতি স্কুল নু হাদ্দু বচুর পড়ালনার আর একানে ব্যবস্থা মাঞ্জকিচা হু সামিয়ানু যে তা মির্ধা গিয়া জুহার
1: জুহার জুহার
0: নিমন্তা স্বাগত নানালদাম আমি ই পুনা কার্যক্রম মাক্কা পুপু ঝকা ঝকা যেন নামে কুণা ভাষাতি চালরালি আকাশবাণী তরফতি আ কার্যক্রম নু হলে পহলা তেঙ্গর যে ই যেন চিন্তাধারা নানা খাতরা যে ভিন ভিন যেন নামে আদিবাসী ভাষা গুঠি আতলি

0: তিন বোন লেখছে।
1: হ্যাঁ, 20-30টা লেখা মাস্টার কামি করি, 7-7 দিন 15 দিন মাসে নয় না ট্রেনিং কামা খাতির লিয়া, 7 দিন 5 দিন লেখা তার মানে।
0: আচ্ছা,
1: ট্রেনিং কামি করি ওটা রাচা তাঙ্গে যোজনা রাচা যে যেন বর্ষক 30টা সপ্তাহ 30টা সপ্তাহ লাগান বহি তেয়ার বাঞ্জা, আর বহি দেন্দ্র বাঞ্জা বারখা বারখা বহি 30 সপ্তাহ কি 30টা, আর কাটি কাটি বহি জড়ে লেখা অন্টা সপ্তাহ নো এনে করি 90টা বহি, অন্টা সপ্তাহ নো 3টা বই বারখা বই অন্টা কাটি বহি জড়ে এনে করি মুনমুনটা বহি ধারি করি পুরা 30টা সপ্তাহ আগে 90টা বহি তেয়ার বাঞ্জা করা। আও
0: হলে আজ বারকা বহি আর ছোটে বহি বালদার, বারকা বহি বদ একানে দার ছোটে বহি বদ একানে দু একানে আদাদ রাচা টিকে তেঙ্গর হলে ভাল মানো দেন।
1: হ্যাঁ, তো বারখা বহি এনে কথা ধারা অন্টা আমি অন্টা থিম বা প্রসঙ্গ অচ কাম নেম, আর প্রসঙ্গ নু কামি করি বহি 3-3 খন লেখা মাঞ্জা ধারা ফাড়ু কথা খাতরা, ফাড়ু কথা যেতে খাতরা বারখাটে বহি অন্টা লেখা মানা কাটি বহি জড়ে লেখা মান, তো বারখা বহি লেখা বাকে বহি আবদ বারখা মান বহি আবদ কাটি মান, কিন্তু আনু এন্দে এন্দে প্রসঙ্গর আদ মানালি কথা।
0: তো একা প্রসঙ্গ বন আলোচনা নাঞ্জকুন আমি হাতদার ভল করে বুঝছাং।
1: হ্যাঁ,
0: এই কথা বন
1: আজকের এলাকা নেন্দের বহি আবদ ছুটিয়া বারখা বহি রাজকুন বি আজকে বেশি মানলা প্রথম শ্রেণী তা বহি, তো বেলে 4-5 পৃষ্ঠা ইয়া ছবির ইয়া কথা লেখার কোনো কথা
0: হলে ইয়া ফটো নিভি এরর আর আহর আরে লেখা বিমান জি
1: অনটা বহি গে নিমা উদাহরণ চলনা নেরা যে জড়ে ঋণ সামান
0: ই বহি গে নামে।
1: হ্যাঁ, বহি গে নামে।
0: আচ্ছা,
1: তো আপ জড়ে ঋণ সামান নে নে জড়ের কাদলি আর নাড়িয়া জড়ে ঋণ কেবনা খরার দুই লোকর কেবনা খরার ইয়া ফটো আইতলি কাদলি আর নাড়িয়া গে অনটা আনু
0: আর ইয়া লেখা তলি যে।
1: হ্যাঁ,
0: জড়ে ঋণ কেছে
1: কেবনা খরাল না। হ্যাঁ, তারপরে কাদলি তেঙ্গিয়া এন বারখা ইয়া কথা পুরা দেখা কামনা লেখা তেঙালি এন বারখান বলি করি, তারপরে ইয়া নাড়িয়া তেঙ্গিয়া এন বারখান দুই লোকর কেমন খারাল না এন বারখান বলি করি, তারপরে কাদলি আর নাড়িয়া ডড়কো তারা বুঝরাগে কেরার তামে থামে বারখা দুই লোকর বাল না, তো বেলে গুচা বুঝরত নাম আউ ডড়কো তারা কেরার আর ডড়কো তেঙ্গিয়ার নেড় বারখার এমান তেঙ্গা বলি করি ডড়কো তেঙ্গিয়া একা তারা কালদার আর তেঙ্গিয়ার এম এ জড়ে ঋণ তিন নেদ বারখা তেঙ্গা নিম বলি তেঙ্গিয়ার
0: ওই সমাধান কামাগে
1: সমাধান কামাগে।
0: আচ্ছা,
1: তবে ডড়কো তেঙ্গিয়া নিম জড়ে ঋণ পূজা সান লাগদার মহাপুরুষ সান লাগদার আদগা লাগা নিম দুহি লোকর সামান নিম নেধির কাটে বারিখে মানলিয়া দুই লোকর ইন সামান বলি তেঙ্গিয়ার। তো ইদাদ মানালি ওটা বহি নু বারখা হিসাবে কমে করে চিত্র কামি করে কামা খাতর ইদগে ছোট বহিবি এনে কাহানি ই ফাড়ুগে লাগান নামে কারলা মাঞ্জা যাহা যাহা রই আর নু কামি করি ছোট ছোট বহি এনে কামা খাতর।
0: আচ্ছা, তা ইসান তেঙ্গা খাতর যে ই নামে যেন কুনা হাতদার ই নাড়িয়া ভি আকানার কাদলি ভি আকানার আর ডোড়কো বনি আকানার, তা ই কথা মন যদি নাম তেঙ্গ থালে ঠিক তামে ধ্যান বোধ বারো
1: আউ
0: দেন বুঝরাঙ্গ একামাল্লা। তো ইন্নে গুটি বিষয়বস্তু থি হুয়া খাতরা আর যেন কাহানী হিসাব নু একানে করি তামান শিক্ষাদান চিয়া খাতর ইন্নে বহি গুটি প্রস্তুত মাঞ্জা
1: প্রস্তুত মাঞ্জা,
0: তা ইদান নিম তেঙ্কার যে প্রথম ক্লাস তা বহি যেন পহেলা পহেলা নে বারর তা হন্যে হেকরি খালি প্রথম ক্লাস গেলে কান বহি লেখা খাতরা কা ইয়ো ক্লাস তক হন্যে বহি লেখা
1: এক ক্লাস নু পাঁচ ক্লাস তক।
0: ও হো,
1: এক ক্লাস নু পাঁচ ক্লাস তক পহেলা কথা মান যা যে নামে প্রথম শ্রেণী নু হাদার খালি কুণু ভাষা তি পাড়র।
0: হো
1: হো, অক্ষর ভি কুণু তি ধারা অন্টা জড়ে মুন্টা ওয়ালাত নাম অঙ্ক বহি গে ভি চার তিয়ার মানো নামে অক্ষর বহি ভি তিয়ার মানো, তারপরে মানিকরি ধীরে ধীরে ইন্দির মাঞ্জা তারপরে বহি তিয়ার মাঞ্জা বহি তিয়ার মাঞ্জা কে এনে তার মানে বারখা বহি কাটি বহি তিয়ার মাঞ্জা আর সপ্তাহকে যেন সময় গে বিনা চাখাগে বহি লেখা মানো। হ্যাঁ, পুষ্পুনি গে পুষ্পুনি বহি লেখা মানো, পুনা অন্না গে পুনা অন্না বহি লেখা মানো, এনে করে পুরা 60টা বহি তিয়ার মানো আর বিভিন্ন রকমের মানো।
0: বেলে নাম যেন সামিয়ানু গতি কামাল দাত নামে যেন পর্ব পর্বাণী চালি চলনি সংস্কৃতি আতিলি আ বাকেন যাহা খাতরাল কির হু হুসাব নু বহি
1: পড়তাম
0: তো ই বনি ধ্যান চিয়া ক্ষেত্র কি চা আর যেন ছোটে বহি বালকার যে ছোটে বহি গুটি দেখানে
1: ছোটে বহি দু ধর ই যেন কাহিনী অন্টা তেন গান ইদাত বারখা বহি নু মানজা বহি কে সাই আবদ বারখা কা মানজা ছোটে বহি কাম কাহিনী আদে না একা রকম দু কিন্তু ছোটে বহি কামি করি আর ছোটে বহি নু ধর তেলা মোহনা কামচ কান বহি গে নামে চিজ কাম, তো হাদার তেলা মান্নু গে কেরার মিয়া এরিয়ার যে অন্টা মাকড় তেলা মহালি হাদার এরিয়ার নির্ঘতিয়া নাড্ডার। হ্যাঁ, একদিন হাড়তু নেরি গিয়ে যেতে নির্ঘতিয়া নাড্ডার যেতে বেলে আদিনের বাংলা তে হাড়তু দিন নাড্ডা মিয়া যেনতা নাড্ডা কি তেলা ধুরকুটা খাতরা যেনতা খাতরা কি হাদার মক্ষার কেতনে কেতে আও খুশি মঞ্জার কেরার আও।
0: মানে ଅଣ୍ଟା ମନୋରଞ୍ଜନ ମାଧ୍ୟମ
1: ମେସେଜ ବି ରାଲି ଯେ ଏରା ହାଦାର ନାଡ଼ାର ବୋଲିକି ଆଦି ନା ଲାଲି ତାରେ ଖତରା ତେଲା ହାଦାର ମଖାର ଖୁସି ମଞ୍ଜାର କେରା ଇଥାନେ ଆଉ ଚାଚା ମାଲା ଖେବୁଡୁ ଆର୍ ତ ମିଆଁ ନାଡ଼ାଲି ଏରିକି ଆଦି କମାଲି ଆଉ
0: ଠିକ୍ ଠିକ୍ ଠିକ୍ ତ ଇନ୍ନେ ସବୁ ଜିନିଷ ବନ୍ଦ ଧ୍ୟାନ ନୁ ଚିଆ ଖାତିକି ଚା ଯେ ଇ ପ୍ରକାର ଯେନ୍ ନାମେ ଯେନ୍ କାହାଣୀ ବନ୍ ନାମ ହତ ଆଉ ଲେଖତ ବୋଲିକିରି ଏକାନେ ନିମ୍ ଇ କାହାଣୀ ଗୁଠି ଛୋଟ ଛୋଟ ମନ ଅଚକାର
1: ଇଦାନନ୍ଦର କାମ ତାମ ଚରିତ୍ର ଚିଚାର ଯେହେତୁ ଏମାନ କାହିଁ ଆମେରିକାନ୍ତି କାହିଁ କାନାଡ଼ାନ୍ତି ବାରିକିରି ଏମାନେ ଯେତେବେଳେ ଶିଖାବାଲନାର ଆର୍ ବି ଛୋଟିଆ ଛୋଟିଆ କାହାଣୀ ହେମେ କାହାଣୀ ନି ଆର୍ ଖରି ଖୁସି ମଞ୍ଜାର କରାର ଇ ଗାଏ ଏନେ କଥା ରହି ବୋଲିକିରି ହଁ କାକଣ ଚାଳା ନୁଅଣ୍ଟା କାହାଣୀ ଲେଖ କାହାଣୀ ଯେ ଚାଳା ଯେ କୁଲିହା ଆଉ ଲାକଡ଼ାନ ମୈତ୍ର ବସ ଓକିଆର ଆଉ କୁଲିହା ବାଚା ବାରା ମୈତ୍ର ନାମ କତ ହାଲୁଗେ ନିମାନ ବଢ଼ିଆ ଜିନିଷଟା ଇନା ମହତନ ବୋଲିକିରି କୁଲିହା ଏନ୍ଦିର କାମଚା କାକଣ ଚାଳଣ ଥାଙ୍ଗେ ଲେଞ୍ଜ ଆମର ଭୁର୍ସୁଲାର ଲେଞ୍ଜ ତ ଟିକେ ଏନେ ଏନେ କାମଚା ଚା ଯେନ୍ତା କାକଣ ଧୁର୍କୁଟା ଉର୍ଖା ଆଲତି ହଁ ତାର ଲାକଡ଼ା ପୁରା ହଁ ଲାକଡ଼ା ଏକଦମ ନିର୍ଘତିଆ ମହାଲି ଇ ବୁଆ ମୈତ୍ର ନିମ ଏକାନେକିରି ଉଲା ହାନିକାମା ଚାଲଦାର ଯେ ଲାଞ୍ଜ ହବନ ଯେ ପୁରା କାକଣ ଉର୍ଖାଲି ବୋଲିକିରି ତାପରେ ମଖାର ଖୁସି ମଞ୍ଜା ତାପରେ ଏରିଆଲ ଲାକଡ଼ା ବାଚା ସବୁଦିନ ମୈତ୍ରୀ ନେନ୍ଦିର ମେହ ନେନ୍ କାଦାନ୍ତ ଟେନ୍ଟି ହେଇକି ଲେଞ୍ଜ ନିମି ଖୁଡ଼ଖୁଡ଼ାପନ ବାଚା ଯେତେ ଲାକଡ଼ା ଖୁଡ଼ଖୁଡ଼ା ବାଲି ଥାଙ୍ଗେ ତ ଭୁର୍ସୁଲା ମାରିଲି ଦୁ ଧାର ଚା ତାଙ୍ଗେ ପୁରା ସୁରୁଖା କତରା ଏକଦମ ଜାତିଲ ବୁଙ୍ଗା ପାର୍ତାଗି ତ ହାତଦାରକେ ଲାଗା ନେନେ ଖୁସି ମଜାକ ତା କାହାଣୀ ଲେଖିକିରି ହଁ ଇନୁ ମୁଖ୍ୟମାନ ଆଲି ଯେ ଯେତେବେଳେ ନାମେ କୁଣାର କାଲନାରେ ଏରା ବାକେ ଏମାଗେ କାନାରେ ଏରକର କାକଣ ଚାରା ହାନି ଲାତା ଗୁଠି ରହି ଆସାନ ରହି ଆସାନ କାକଣ ଚାରା ବି ରହି ଏନେ ଖୁଡ଼ଖୁଡ଼ିକିରି ଅଥରନାର ଆଉ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କାଲିକିରି ତମେ ମାନି ତରକାରୀ
0: ଏକା ସମ୍ପ୍ରଦାୟ ଗୁଠିଆର ତମେ ଦୈନନ୍ଦିନ ଜୀବନରୁ ଯାହା ଗୁଠି ତମେ ଏରାଲନାର ଆରୁ ଏକାନେକିରି ତମେ ଜୀବନ ବନ ଆନୁ ବିତାବାଲନାର ଆ ପ୍ରକାର କାହାଣୀ ଗୁଠି
1: କାହାଣୀ ଗୁଠି ଲେଖା ମାନାଲି ଇ ରକମର ତାମାନେ ପ୍ରସଙ୍ଗ ଯେନ୍ ତେଙ୍ଗାଲଦାନ ଖରା ବର୍ଷା ଶୀତ ଏନେ କାଲି ତାପରେ ଫାଡ଼ୁଗେ କାଲି ତାପରେ ମାନୁ ଗୁଠିକେ କାଲି ଏନେ ସବୁ କାମିକିରି ପୁରା ଥିମ୍ ବେଷ୍ଟ କାମିକିରି ଏନେ କାହାଣୀ ତିଆର ମାନାଲି ତିଆର ମାନାଲି
0: ତ ଇଦାନ୍ତ ନିମ୍ ବହି ଲେଖକାର ଏଇ ବହି ଯେନ୍ ଯେତେବେଳେ ଲେଖକାର ନିମ୍ ତ କାହାଣୀ ବି ଅଚକାର ଚିନ୍ନୁ ନିମ୍ ଗୀତ ବି ସାମିଲ କାମଚକାର
1: ହଁ ଗୀତ ବି ସାମିଲ କାମଚକା ଦାମ ଉପର କ୍ଲାସ ନୁ ସୁନ୍ଦର ଗୀତ ଗୁଡାକ ବି ନାମେ ଯେନ୍ ପର୍ବପର୍ବାଣୀ ମା କାନାଲି ପୁଷ୍ପୁନିକେ ମାନାଲି ନୂଆଖାଇକେ ଯେନ୍ ଗୀତ ପଡ଼ାଲନାର ହୁ ଗୀତ ଗୁଡ଼ି ବି କାମଚକାର
0: ଗୀତ ଗୁଡ଼ି ନେକାନେ ନିମ୍ ସଂଗ୍ରହ ନଞ୍ଜକାର ଏକାନେ
1: ନାଇ ଗୀତ ଗୁଡାକ ବି କାଲିକରି ସଂଗ୍ରହ କାମଚକାମ
0: ବୋଲେ ଏକା ପଦା ପଦ ଭିନ୍ନ
1: ହଁ ଯେନ୍ ବେଞ୍ଜା ପାଖେ ଯେନ୍ ଗୀତ ପଡ଼ନାର ଯେ ବେଞ୍ଜା ଗେ ଲାଗା ନଟା ବହି ଲାଗିଛି କାନ ଯେ କେରକାନ ନେ ମୁଣ୍ଟା ଆଦ୍ୟସିନ ତେଙ୍କାନ ଇଦାନ ବହି କାମଚକାର ହେଇଯେ ଆର୍ କମ୍ୟୁନିଟି ନୁ ଟିକେ ନିମ୍ ପାସ୍ କାମକେ ଅନ୍ଧକେ ବୋଲିକି ତେଙ୍କା ଚାରା ଏହାର ତ ପାସ୍ କାମଚକେ ବୋଲିକି ତେଙ୍କାନ ବାକି ନାମ ଯେନ୍ ଜୁଆଡ଼ି ଆଉ ଯେନ୍ ସିଲ୍ ଶିଳ୍ପା କାମ ଦତକେ ବରକନିଆ ଯେନ୍ ଅକନାର ଯେ ଆଦିକେ ଅଣ୍ଟା ବହି ଲାଗିଛି କାନ ବହି ଯେତେବେଳେ ଲେଖା ମଞ୍ଜା ଇ ବୁଆ ଏରା ବାକେ ଆଉ କାନିଆ କୁଆର ଦୁଇ ଲୋକର ଜିକାନାର ଆସାନ ତ ବହି ନେ ଏତକାନ ବାକେ ବହିଲା ନାତିଆ ନିଣ୍ଡେ ଏକାନେ ବେଞ୍ଜରକା ଦେ ବାଚାସ ରେ ବୁଆଇଙ୍ଗାନ ମାରିଲା ବନେ ତ ବେଞ୍ଜରକା ଦେ ବାଚାସ ନିନଟା ଭୁଲ କାମଚା ଚିକା ଦେ ବେଞ୍ଜନା ନିକେ ଠିକ ମାରିଲା ମାନୁ ବାଚାସ ଏକାନେ ବାଜକାନ ହୁ କାନିଆ ଗେ ରେଢ଼ି ହବ ନେଇ ମାରିଲା ତିରୁହି ଫଟୁ ନୁ ହୁଦିଗେ ଲେଖା ନିଏ ବେଞ୍ଜା ବୋଲି ଟିକେ ଗଡ଼ବଡ଼ିଆ ମାଞ୍ଜିକେ ଯିବା ଚାଷ ଇ ଏନେ କଥା ଦିନ ମାନେ ଆମେ ସଂସ୍କୃତି ନୁ ଏନେ ହିଁ ରହି କାଁ ବଜକେ ନେନ୍ ମାରିଲା ନେନ୍ ରେଢ଼ି ତିରିକିରି ବେଞ୍ଜରକା ଦେଖଛାନ୍ କିନ୍ତୁ ଅସଲ କଥା ମାନେ ଯେ ଫଟୁ ନୁ ମାରିଲା ନେନ୍ ସୁର ମାରିଲା କାମୁନ ତ ପ୍ରକୃତିରେ ଆମେ ସଂସ୍କୃତି ନୁ ଯାହା ଯାହା ରହି ପର୍ବପର୍ବାଣୀ ବେଞ୍ଜା ବୁଞ୍ଜି ଯାହା ରହି ସବୁନୁ ଚିତ୍ର ସହିତ ମେସେଜ ଥାଇକିରି ବହି ତିଆର ମାଞ୍ଜିକେଛି
0: ଆଚ୍ଛା ଇଟା ତ ଯାହା ବି ମାଞ୍ଚା ନିମ୍ ନାମେ କୁଣା ଭାଷା ତିର ବହି ବି ନଟା ଲେଖକାର ଆଉ ଇଦା ଯାହା ନିମ୍ ତେଙ୍କର ଯେ ଏକ କ୍ଲାସ୍ ତି ପାଞ୍ଚ କ୍ଲାସ୍ ତକ୍ ଆକୁନ୍ ବି ପଢ଼ା ମନାଲି ହେଲେ ଇ ନାମେ କୁଣା ଭାଷା ତି ପ୍ରକୃତି ଆକୁନ୍ ଇଅ ସ୍କୁଲ୍ ନୁ ପଢ଼ା ମନାଲି ବାକି ନିମାଲା ଗାଁ
1: ଇହାଦେ ନାମେ ମନାଲି କୁଚିଣ୍ଡା ଜମେନକିରା ବାମରାନୁ ଇହାଦେ ଚାଳିଶଟା ସ୍କୁଲ୍ ନୁ ପୁରା ନାମେ ସମ୍ବଲପୁର ଇଏ ବି ମାନାଲି କିନ୍ତୁ ଇହାଦେ ଧୀରେ ଧୀରେ ବଢ଼ା କେରା ଦିନ କିନ୍ତୁ ପହଲା ଯେତେବେଳେ ବହି ଲାଗିଛି କାମ ହୁଏ ଚାଳିଶଟା ସ୍କୁଲ୍ ଠିକ୍ କାମିକିରି ଆନୁ ମାଷ୍ଟର ଠିକ୍ କାମିକିରି ପଢ଼ାବାଲି ଆର୍
0: ଆଚ୍ଛା ଇ ଯେନ୍ ମାଷ୍ଟର ଗୁଠିଆର ଆଚାର ଯେନ୍ ପାଠ ପଢ଼ା ଆପଣ ହିଁ ନାମେ କୁଣା ସମ୍ପ୍ରଦାୟର ମାଷ୍ଟର ଗୁଠିଆର କା
1: କୁଣା ସମ୍ପ୍ରଦାୟ ମାଷ୍ଟର ଗୁଠିଆ କୁଣା ନୁ ଯେତେବେଳେ ପାର୍ତର କୁଣା ମାଷ୍ଟର ମାନଙ୍କୁ ଟିକେ ଅସୁବିଧା ମାନ ତ ଧୀରେ ଧୀରେ ତାପରେ ଅନେକ ମାନାଲି କେ ଯେତେବେଳେ ପ୍ରଥମ ଶ୍ରେଣୀ ନୁ କୁଣା ମାଷ୍ଟର ଦ୍ୱିତୀୟ ଶ୍ରେଣୀକେ ଯେତେବେଳେ କର ଏ ହାଦାର ଓଡ଼ିଆ ବି ପାଢ଼ର ତ ତୃତୀୟ ଶ୍ରେଣୀକେ ଯେତେବେଳେ କର ମୁଣ୍ଟା ଭାଷା ପାଢ଼ର କିସାନ ଭାଷା ହିଁ ପାଢ଼ର ଓଡ଼ିଆ ଭାଷା ହିଁ ପାଢ଼ର ଇଂଲିଶ ଭାଷା ହିଁ ପାଢ଼ର
0: ହେଲେ ତମେ ପହିଲା ମାନେ ସ୍କୁଲ ନୁ ଆହନା ବୋଧ କୁଣା ତାର୍ତି ଆରମ୍ଭ ମାନ ଯେହେତୁ ନମେ କୁଣା ସମ୍ପ୍ରଦାୟ ବେଶୀ ଆତଲାର ଯେନ୍ ଅଞ୍ଚଲ ନୁ ଅଞ୍ଚଲ ତା ସ୍କୁଲ ଗୁଟି ନୁ କୁଣା ଭାଷା ଦି ପହିଲା ଆରମ୍ଭ ମାନଛା ହେଲେ ଇ ଯେନ୍ ଆରମ୍ଭ ମଞ୍ଚା ଆମେ କୁଣୁ ଭାଷାତି ପଢ଼ନା ବୋଧ

0: চাষী ভাই ও ভৌণী মানঙ্ক পাইঁ জরুরি সূচনা। রাজ্যর সমস্ত প্যাক্স, ল্যাম্পস এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলিকরে ইউরিয়া, ডিএপি, এমওপি সমেত সমস্ত প্রকার সার পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। রাজ্যরে সারর কৌণসি অভাব না, তেণু অযথা ভয়ভীত ন হয়ে কিংবা আগুয়া অধিক সার মজুদ নকরি কেবল ফসলর বর্তমানর আবশ্যকতা অনুযায়ী সার ক্রয় করন্তু। এথিপাই নিজ আধার কার্ড দেখাই পিওএস মেসিন মাধ্যমে সরকারি ধার্য মূল্যরে সার ক্রয় করন্তু এবং নিশ্চিতভাবে রসিদ সংগ্রহ করন্তু। গুজবরে বিশ্বাস করন্তু নাহি, সার কলাবজারীকু রোকন্তু, মা মাটির সুরক্ষা পাইঁ জৈবিক সার প্রয়োগ করিবা পাইঁ ভুলন্তু নাহি। কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ, ওড়িশা সরকার।
1: অরজিত সিংক কণ্ঠরে শুনন্তু দে দে প্যার দে কথাচিত্রর এই গীতটি। রচনা করিছন্তি কুনাল বর্মা, সঙ্গীত নির্দেশনা দেইছন্তি অমাল মল্লিক।